মোবাইল সংযোগকে মজবুত করবার লক্ষ্যতে ডিজিটাল ভারত নীতি জরি 107টা নয়া জাগান 4টা মোবাইল টাওয়ার স্থাপনা করা যা এগি রাজ্য সরকারক ইলেকট্রোনিক্স আউ সূচনা প্রযুক্তি বিভাগর অতিরিক্ত মুখ্য শাসন সচিব বিশাল কুমার দেব 25টা জেলার জেলাপালক চিঠি লিখিকি জলদি ফি জাগান 20 বর্গফুট সরকারি জমি উপলব্ধ করিকি বিএসএনএল পক্ষ্যাথি এনওসি দেবারকে অনুরোধ করেছেন। এপ্তক 294টা জায়গা লাগি এনওসি মিলি সারিছে আর কাম ভিল মূল হয়েছে। ভারত নেট পরিযোজনা 3 নম্বর ফেজ অধীন থি ওড়িশার গাঁ ইলাকাকে হাইস্পিড ইন্টারনেট যোগাই দেবার লাগি আইবা 3 বছরে পাখাপাখি 40 কোটি টাকা খরচা করা যা। সম্বলপুর শীতলষষ্ঠী যাত্রা অবসরে নন্দপড়ার বম্বরাড় বালুঙ্কেশ্বর বাবা, ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবা আর মুদিপড়ার জাগেশ্বর বাবা কন্যা পিতা ঘরে মা পার্বতী সঙ্গে বৈদিক রীতিনীতি সহিতে ব্রাহ্ম মুহূর্ততি বিয়াঘর হয়ে যাইছে। ইতার ছড়া সহরর বালিবন্ধার সোমনাথ বাবা, ঠাকুরপড়ার গুপ্তেশ্বর বাবা, বুড়ারাজার কোশলেশ্বর বাবা, মহামায়াগুড়ির মহাকালেশ্বর বাবা আর দুর্গাপালির গুড়েশ্বর বাবা বিয়াঘর মা পার্বতী সঙ্গে হয়ে যাইছে। গলারাতি দেবদেব মহাদেব কন্যা পিতা ঘরকে বরাতি শোভাযাত্রাটি পৌঁছে শোভাযাত্রা সময়ে শঙ্খ ঘণ্ট সম্পর্দা দুলদুলি বজা সঙ্গে কলাকার মান নাচ গীতি সম্বলপুর সহর উৎসব মুখর হয়েছিল। ই বাবদে আমার সংবাদদাতা গোটে রিপোর্ট। আজ হচ্ছে বিশ্ব সিকল সেল দিবস। আন্তর্জাতিক স্তর থেকে গ্লোবাল আলায়েন্স অফ সিকল সেল ডিজিজ অর্গানাইজেশন তরফ ই রোগর সচেতনতা লাগি ফি বছর জুন 19 তারিখ দিন ই দিবস পালন করা যায়। বিশ্ব সিকল সেল দিবসর ই বছরর বার্তা হচ্ছে বঞ্চবার লাগি ব্যবধানকে কম করবার সিকল সেল রোগ থেকে সমানতা। সিকল সেল গোটে এন্তা রোগায় যেটা মা বাপঙ্কর ছুয়া মানুষ সংক্রমিত হেসি। এটি লাল রক্তকণিকা অম্লজান নলিকে প্রভাবিত করছি। দিয়ে কোষ মানে গোল আর নরম হইবার বেলে সে সিকল সেল দ্বিতীয় জহ্নবাগীর আকার থি বদলাই দেশি। আইবা বর্ষ সময়াথি বন্যার মোকাবিলা লাগি গলাকাল সুবর্ণপুর জেলাপাল সম্মেলনী কক্ষণে জেলাপাল ডক্টর নৃপরাজ সাহুঙ্কর অধ্যক্ষতাতে গোটে টেবল টপ অভ্যাস হয়ে যাইছে। জেলার সবু বিভাগ ভাগ নেইকি বন্যা সময়াথি মানব সম্বল যন্ত্রপাতি আউ উদ্ধার সামগ্রী বাবদে প্রস্তুতি উপস্থাপনা করেছিলে। পাণিপাগ রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কালবৈশাখীর প্রভাব থেকে ভিন ভিন জেলান বর্ষার সম্ভাবনা রয়েছে। আবার 24 ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে পাখাপাখি সবু জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। সেড়ে আবার 3 দিন তক জবর খরা লাগি কেন্দ্র তরফ 14টা জেলাকে সতর্ক করা যাইছে। এছিন আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থেকে। জুহার।

0: प्रयाणस्य अनुमतिः दत्ता। नवीन एवं नवीकरणीय ऊर्जा मंत्रालयस्य सचिवः संतोष कुमार सारंगी न्यगादीत् यत् दृढ़ नीतिगत संरचनया अभिनव सर्वकारीय प्रयासैः भारतम् अद्य जगति नवीकरणीय ऊर्जा क्षेत्रे प्रमुख देशत्वेन समुदेति। नवदिल्ल्याम् आयोजिते हरित एवं सतत विकास संधिः इत्याख्ये दशमे संवाद सत्रे नवीकरणीय ऊर्जा ऊर्जा सुरक्षा इति विषये भाषमाणः श्री सारंगी गत दशके भारतस्य अभूतपूर्व प्रगतेः उल्लेखं कृतवान्। तेन प्रतिपादितं यत् एषः विकासः मुख्यतया नवीकरणीय क्रयण अनिवार्यता प्रतिस्पर्धात्मक निविदा दिशानिर्देशाः सहैव स्वचालित मार्गेण 100% वैदेशिक प्रत्यक्ष निवेशं करोति इति वार्ताः।
1: এতেবেলে যায় কার্যক্রম রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি এবং আকাশবাণী সম্বলপুর কেন্দ্র আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান সকাল 7টা শুনন্তু আজ আমার কেন্দ্র প্রচার হওয়ার কতটি কার্যক্রম সম্পর্ক সূচনা স্বচ্ছ জীবন শুণবে সকাল 7:25 শ্রীরামচরিত মানস প্রচার করব সকাল 7:30 চাষর কথা সকাল 7:40 ধারাবাহিক নাটক বিরাড়ি উপদ্রব প্রচার করব সকাল 7:45 রচনা প্রফুল্ল কুমার রথ প্রযোজনা গুণনিধি ছোটরায় সকাল 8:30 সঙ্গীত লহরীতে কতটি আধুনিক গীত শুনেপারে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসার সঙ্গীতাত্মক পরিবেশন প্রচার করব সকাল 8:45 সকাল 9টায় হিন্দি কথাচিত্রর গীত এবং 9:30 ওড়িয়া কথাচিত্রর গীত বিশেষ কার্যক্রম খোলা ঝরকা প্রচার করব পূর্বাহ্ন 10:10 দিন 12টায় লোকগীত ক্রমে শুণবে সংকীর্তন সুগম সঙ্গীত দিন 12:30 চাষর কথা দিন 1:10 সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদ উপরে আধারিত বিচিত্রা কার্যক্রম শুণবে দিন 1:20 কতটি হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব দিন 2:45 প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলি করে প্রচার করব অপরাহ্ন 5টায় অপরাহ্ন 5:30 যুবপাণী শুণবে সম্ভাবনা আদিবাসী গীতক্রমে ভদ্র সম্প্রদায়ের গীত শুণবে সন্ধ্যা 6:30 জেলা হলচাল ক্রমে শুণবে অনুগুল জেলা সম্পর্ক রাতে 7:25 আকাশবাণী কটক কেন্দ্র চাষবাস রয়েছে রাতে 7:30 গীত কজলর কার্যক্রম রাতে 8টায় আঞ্চলিক গীতক্রমে সম্বলপুরী গীত শুণবে রাতে 8:15 স্পোর্টস কিন রাতে 8:30 স্পটলাইট রাতে 9:16 এবং করেন্ট এফেয়ার্স রাতে 9:30 এই সমস্ত কার্যক্রমগুলিকে রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি অনুরোধে কতটি ওড়িয়া কথাচিত্রর গীত শুণবে রাতে 10টায় রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শাস্ত্রীয় গায়ন রাতে 11:10 শুণবে কেন্দ্র সরকারঙ্ক দ্বাদশ বর্ষ পূর্তি অবসরের বিশেষ কার্যক্রম রিলি করে প্রচার করব আকাশবাণী দিল্লি এথিলে আজ আমার কেন্দ্র প্রচার হওয়ার কতটি কার্যক্রম সম্পর্ক সূচনা আকাশবাণী ভবানীপাটন আমার পরবর্তী প্রসারণ আঞ্চলিক সম্বাদ আমার স্বাস্থ্য এবং ওড়িয়ার সম্বাদ রিলি করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র।

শ্রোতাবন্ধু আপন মানে বিশেষ কার্যক্রম খোলা ঝরকা শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাতর কিপর সুরক্ষা পাইবা আসন্তু জানি।

শ্রোতা বন্ধু দেখু দেখু আজির এই মনছুঁয়া কার্যক্রম শেষ সোপানের পঁচি যাই আপনার এই কিছু সময় বিতিগলা জীবন এক যাত্রা যে প্রত্যেক দিন এক নূয় অধ্যায় কেবে খুশি কেবে সংঘর্ষ কেবে সফলতা তো আবে অনুভূতির রঙে ভরি রই থাকে তথাপি আশার দীপটি জলাই রক্ষা জীবনের সবুঠার বড় কলা এই বার্তা সহ আজির কার্যক্রমর বিদায় নৌছু কার্যক্রম সম্পর্ক মতামত দেওয়া ঠিকানাটি হল চিঠি পাইছু মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা পিন নম্বর 7660001 হোয়াটসঅ্যাপ মাধ্যমে মতামত পঠাইবাই নম্বর হল 8895994143 কার্যক্রমটি প্রযোজনা করেছিল সচিদানন্দ মল্লিক উপস্থাপনায় থিলি মো নমিতা নমস্কার।

ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା, ସମୟ ବର୍ତ୍ତମାନ ଦିନ 12:00। ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ଦ୍ୱିତୀୟ ଅଧିବେଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡିୟମ୍ ୱେଭ୍‌ରେ 248 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগে, এফএম্রে 110.3 মেগাহার্টজ এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। অধিবেশনের আরম্ভে প্রচার করুছ লোকগীত ক্রমে সংকীর্তন পরিবেশন করছেন শিল্পী প্রমোদ কুমার পরিড়া এবং সাথী।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট।

0: ആകാശവാണി കട്ടക്ക്. আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ শুনিপারে টিকিয়ে পরে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: ଦେଖ ରେ ବାବୁ, କିଏ ନେଇ ଶୁଣିଲେ ହେଁ, ଆମେ ତ ବୈଠକ କେଉଛୁ ହେଁ, ଆରୁ କାଲି ଆସିକରି ବନ୍ଲୁ ହେଁ, ସକାଳ ସକାଳ ଆସମା, ଆରୁ ପୁରା ପରଛା କରିଦମା
1: ହେଁ, ଦୁଇ ଲୋକ ଲାଗ୍ଲେ
0: ହଏ ହଏ ହଏ,
1: କାମଟା ହି ଯିବା
0: ହି ଯିବା।
1: तो दादा ये सफा सुतरार कथा कहलु मात्र आम तो बैठक चाष रहा खन खेमु चाष रहा
0: चाष रहा बोल तोरे बाबू बर्षा तो आएबा ना
1: हाँ
0: बर्षा आएले हाँ তুই তো জানিছ চাষ কাম তো আরম করবা করবা
1: জোর ধরছি দাদা এটা তো আমার আসল সময়
0: হ্যাঁ চাষ তোর তোর বণিজ মঠ বলছ তোর তোর নাই হবু বলে নাই ভি হ্যাঁ যে পহলা করি বললু মাটি কে তো পরীক্ষা করে নেওয়া পড়বা না
1: হইটা তুই মুদল কথা কইলু দাদা যে চাষ করবার আগ্রু বি মাটি পরীক্ষা করবাটা নিহাতি জরুরি
0: জরুরি নিদান বাবুরি ম্যাট পরীক্ষা কলে বলু আমি একা লাভ হবা মাটি নে তো নানা দি রকম উপাদান মনে আছে জৈবিক উপাদান হ্যাঁ কেনটা জহ করি অছি আর কেনটা কম ফুনি অছি আমি জানি পারমা যে উপাদান জহ করি অছি হেনটা খত সার কম দামা আর যেনটা কম করি অছি বনু তাকে জহ করি হেনটা খত সার দামা
1: তাকে সন্তুলিত কলে চাষ কামে হেটা ঠিক হবা
0: খরচা বি কমবা আর আমার ম্যাট ফুনি নে বিগড়ে আমকে ফের বিহন কথা ফুনি বুঝবা পড়বা হ্যাঁ আর বৈজ্ঞানিক প্রণালীটি যে বিহন প্রস্তুতি হিচে বিশোধন হিচে আৰু তাৰ গজা কৰিবাৰ বনে তাৰ শতকৰা হিচাপ
1: নতকা
0: অছি হেনা বিহনকে আমি চয়ন কৰবাকে পঢ়বা
1: মাত পৰামৰ্শ নি কৰি
0: আৰু বিনা পৰামৰ্শ তুই কাম কৰছো কে হেঁ আৰু যা বি কৰবু দেখি চাই কৰি কৰবু কেনেকা কৰি আগৰু গোটেই খচৰা গোটেই প্ৰস্তুত কৰবা পাৰছি
1: হেটা ঠিক কথা দাদা সবু জিনিসকে ঠিক হিচাপে বুজি সুজি কৰি ঠিক আমাৰ টিকে অমল হবা পইচা টিকে ঠন ঠন গনমা
0: সত কৈলো ৰে বাবু তেনকে বিহন তো গলা তেনকে ৰে বাবু খত সাৰ বি দরকার হেসি
1: হ্যাঁ
0: যেনটা গোবর খত এবে ঠানু ঠুলে কৰি তুই যদি তাকে রকি তিবু ব্যবহার করবার লাগে বলে হ্যাঁ আর পরে খুঁজলে নেই মিলি যে সার হেলে রে বাবু আগরু খনে ঠুলে রকিলে বনে আর গোটে তুই কথা গোটে জানিছু কিনি আজকাল কৃষি শ্রমিক মনকর ফুনি অভাব রয়েছে
1: দাদা
0: বাবুরে হেতির লাগি বলছে বললু এবার তো ট্রাক্টর ফ্রাক্টর দরকার হবা হ্যাঁ কৃষি যন্ত্রপাতি দরকার হবা হ্যাঁ সবকর পাখে তো নেই থাকে বলুন
1: হ্যাঁ
0: এটির লাগে বলুন আগরু খনে যোগাযোগ করি করি কার পাখে হচ্ছে যে আর কেনটা সময় এনে তোকে দরকার হবা যে সেটা ফুনি যোগাযোগ রখি করি বললু কামকে আরম্ভ করবাকে পড়বা
1: দাদা সবু কথা তো কহি দেলু সবু জিনিস আমার যেতি লোক শুনুচন সেমানে ফুনি বুঝি পারিথিবে না হ্যাঁ মা তো দেখ দাদা টিকে মন কে বি টিকে উল্লাস করবার কথা
0: হ্যাঁ তুই তো বৈঠক আইলে বললু কেনটা করি মন উল্লাস হবা তার উপরে তোর বেশি টিকে নিঘাত থিসি
1: হেতি লাগি তো দাদা বৈঠকে ছনে কাইছি জ্ঞান ছনে পাইছি মনোরঞ্জন টিকে হেসি আর
0: দাদা জি বাবুরি তোর কথা বি রহু হ্যাঁ আর হে যে তোর কহলা হিসাবনে বললু আমার ঈদ শিল্পী দাদা তাঁকর দল বল সঙ্গে খেটলে না
1: যে দাদা
0: হ্যাঁ
1: আমার শিল্পী দাদার পরিচয় ছনেক দিদে
0: শিল্পী দাদার পরিচয় বলে আমার প্রেমানন্দ বঞ্চুর দাদা তাঁকর দল বল
1: হ্যাঁ দাদা হ্যাঁ তাহলে
0: আর দেরি
1: নি করুনা দাদা মানকে টিকে অনুরোধ করুন
0: করুন
1: আর গানা বাজনা ছনেক শুনুন।

0: হ্যাঁ লেখড়ু দাদা, জোহার জোহার।
1: হ্যাঁ জোহার জোহার জোহার। যে রে বাবু।
0: হ্যাঁ দাদা।
1: এত বৈঠক ভেটঘাট হেলু।
0: হই।
1: হ্যাঁ
0: হই।
1: যে তুই বৈঠক ঢুকলা বেলকে।
0: হ্যাঁ
1: হ্যাঁ। যে দেখুছু কিনে আমার এই বৈঠক র চারিকুতি বললু ওনা বোনা গছ পতর হিজিছে জি।
0: হই দাদা।
1: তাকে ছনে সফা কলে তোরে বাবু। হ্যাঁ আগে বর্ষার দিন আসুচি।
0: হই হই।
1: সফা সুতরা থিলে পরছা থিলে মশা মাছি দেউনু টিকে রক্ষা মিলবা কি নাই কো।
0: হই দাদা, এই কথা আমি কেতে থর কহিলি না, কেহি নাই শুন।

0: ভমরা ঝুরে, ই মন ভমরা ঝুরে, হায় রে ই মন ভমরা।
1: এত্র শুনন্তু এই সম্বলপুর গীতটি পার্বতী জেনাঙ্ক কণ্ঠরে, গীত রচনা চিত্তরঞ্জন নায়ক।

শ্রোতা বন্ধু, কার্যক্রম সম্পর্কিত বিশেষ সূচনা আগামীকালি তৃতীয় অধিবেশনরে অপরাহ্ন 3:55 শুনিবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি বিতরণরে পশ্চিমবঙ্গ তারকেশ্বর হুগুড়িঠারে মাননীয় প্রধানমন্ত্রী চাষী ভাই ও ভী মানুষ উদ্বোধন রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান রাতে 10:30 প্রচার করছু এনসিইআরটি দ্বারা প্রায়োজিত ধারাবাহিক কার্যক্রম উমঙ্গ।